0: দশম পাহা অনুতনাই দশম হাতা লাখান্ড রেডিও ITN সেভে শ্রীলঙ্কা হান্ড
1: সুবসন্ধ্যা বা খাওয়া সব পাহাই দেয়।